0: districts of Uttar Pradesh. Schools closed in many districts following alert for heavy downpour. Chhattisgarh government declares holiday today for all schools in the state due to continuous rain over past 2 days. India raises concerns over repeated attacks on commercial shipping and seafarers in Gulf, Red Sea and Black Sea. Savan Barwal wins silver medal in men's marathon event at Asian Games in Japan. And Lee Gukesh secures India's victory over Germany in 9th round of FIDE Chess Olympiad in Samarkand. And with that, we end the morning news. Have a nice day.
1: শুনিলে প্রথমে সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচ্ছন্তি প্রচার করুছু আধুনিক গীতর কার্যক্রম সুরলহরী। প্রথমে শিল্পী হলে গোপাল কৃষ্ণ বেহেরা, গীত রচনা কীর্তন নারায়ণ পাঢ়ী।

0: ইয়া বা সই বাই তাই বাই বুড়া বুড়ি ককার পদাম বারে তাকে জহরা মুজু না তালায় পেলকে জলকে আহালে রবপি মানে তান্দোরাতে এলিনা মান্ডিঙ্গা জহরা এলিনা
1: জহরা সাম দাদা না বাকি টিজাকা আইয়া।

শুনলে কেতটি দেশভক্তি গীত আকাশবাণী জয়পুর কেন্দ্র বর্তমান প্রচার করুছু নাটক কণ্ঢেই খেল রচনা জগদীশ অধিকারী প্রযোজনা রঞ্জন কুমার বেহেরা তাহলে চলন্তু শুনিবা নাটক কণ্ঢেই খেল।

শ্রোতা বন্ধু, সাহিত্য হেউছি মনিষ অন্তরে অনুচরিত হয়ে রহিথিবা সেই অসংখ্য ভাবনার ভাষা, যা শব্দ পাইলে হুয়ে কবিতা, গল্প, উপন্যাস। সাহিত্য হেউছি সময়ের সাক্ষী, যেউথিরে সংস্কৃতি, পরম্পরা, কলা, স্থাপত্যর প্রতিচ্ছবি প্রতিফলিত হইথায়। তেবে মরাঠি ভাষার সাহিত্যিক মানে সাহিত্য জগতরে নিজের লেখনী চালনা করে সাইতি রকিছন্তি অজস্র সাক্ষী। মরাঠি সাহিত্য সহ্যাদ্রির শিলাপরি দৃঢ়, ভীম গোদাবরীর ধারাপরি স্বচ্ছ ও মহারাষ্ট্রর মাটিপরি সরল, সজীব এবং আত্মীয়। মরাঠি সাহিত্যর পৃষ্ঠা ওলটাইলে কেবল অক্ষর দেখা যায় না বন্ধু, দেখা যায় মহারাষ্ট্রর মাটি, শুনা যায় ভক্তির স্বর, অনুভব হুয়ে মানুষের দুঃখ, দেখা যায় সমাজ পরিবর্তনর স্বপ্ন।

শ্রোতা বন্ধু, এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যক্রমের মূল অভিপ্রায় হচ্ছে আম দেশের বিভিন্ন প্রান্তরে বসবাস করুথিবা ভিন্ন ভিন্ন ভাষাভাষী ও চলনির ব্যক্তিবিশেষ মানুষ পরস্পর সহিত সংযুক্ত করে রাখিবা। তবে শ্রোতা বন্ধু, আম কার্যক্রমকু আপনমানে নিয়মিত শুনুথান্তু, চিঠিটি লিখি মতামত জনাউথান্তু। তবে আজির এক ভারত শ্রেষ্ঠ ভারত কার্যক্রমর বিদায় নিয়ে রহুছু। নমস্কার।

0: ওহো, দীনবন্ধু উদ্ধার করো, আসি গলে আসি গলে। নমস্কার হরিবাবু।
1: নমস্কার
0: নমস্কার
1: নমস্কার
0: নমস্কার।
1: নমস্কার।
0: আরে হরিবাবু।
1: আজ্ঞা আজ্ঞা। নমস্কার।
0: আরে চগলি বাবু।
2: আজ্ঞা আজ্ঞা।
0: মোর কি ভাগ্য, আজি আমো ঘরে শ্রীহরি বাবু ও পরাগ বাবুঙ্ক পাদ পড়িছি।
1: বুঝিলা চগলি আউ? আরে আমো সপ্রেসর বাবু বৈঠকটা খুব চমৎকার।
2: আরে হেবনি কেমিতি, স্বপ্নেশ্বর বাবু তো আমার
3: ভবিষ্যত,
2: ঠিক আম পার্টির
3: ভবিষ্যতটি
2: তাঙ্কর গোটে
3: স্বতন্ত্র
2: প্রেস্টি যাও সমাজের অছি না।
0: হেলে এ ইলেকশন নইটা কেমিতি সুরুকুরে পারি হেবা সে সম্পর্কে টিকে চিন্তা করিছন্তি না নাই?
1: ডিস্ট্রিক্ট সেক্রেটারি বরা বাবু তো আপনার কথা নেই মন্ত্রী পাখু যাইছিলে, সবু কড়ে ফাইনাল হয়ে যাইছি, আপনার টিকেটটা তো থুয়া হয়েছি কইলে চলে।
2: কোন কহু না বড় বাবু মন্ত্রী যা যা ডি ডি
1: ডিসকশন
2: রাইট।
4: গ্রেট ইন্ডিয়া, মন্ত্রী কোন আম কথার বাহারি যাবে, হেলে
2: হেলে পুনি কোন কথাটা সাফ সাফ কিলর করি কহু না
4: মন্ত্রী পাউনাটা টিকিয়ে চড়া মানে কিছু বুঝি পারলিনি স্যার। গ্রেট ইন্ডিয়া মানে খুব সহজ স্বপ্নেশ্বর বাবু, আপন পাটিকু বঞ্চেইলে পাটি আপনকু বঞ্চেইব, গছরে পানি দেলে গছ ফলিব না।
1: স্যার
0: আজ্ঞা।
1: স্যার খন্ডে পান দেবে?
0: নিয়ন্তু ঘর ভঙ্গা স্পেশাল পান।
1: এতিক বেলটু এমিতি ব্যস্ত হয়ে পড়লে এত বড় ইলেকশন কু কেমিতি ফেস করিবে স্যার?
4: ইলেকশন জিতি সারিবা পরে সেগুড়া সব আডজাস্ট হয়ে যাব নি?
0: হেলে স্যার এতে গুড়ায় টঙ্কা মু পাইবি কেউঠু?
4: গ্রেট ইন্ডিয়া টিকিয়ে মাত্র কষ্ট করিয়াকু পড়িব।
5: অঙ্কল ঠিক কোচান্তি বাপা, আপনকু টিকিয়ে তকলিফ পড়িব, হেলে ইলেকশন রে জিতিয়া পরে যে প্রেস্টিজ গেইন করিব।
2: ঠিক জটা কথা পদে কইলা না আও যেতে আলে সো
3: স্বপ্নেশ্বর বাবুঙ্ক ঝিও।
5: হ্যাঁ অঙ্কল, কিন্তু মো কথাটা টিকিয়ে বুঝি দিবে
2: তো পাই এমিতি বড় খঞ্জি দেবি যে।
5: ও নাস্তি অঙ্কল, খালি বাহা বাহা বাহা, মু বাহা হেবিনি, মতে টিকিয়ে মহিলা ক্রিকেট টিম রে খেলিবার সুযোগ মিলিলে।
2: ও এ গোটিয়ে কথা,
5: মু বি আপনকু এ ইলেকশন প্রচারে রে সাহায্য করিবি।
2: তু টিকিয়ে অন্টা ন বিলিলে কোন এ কাম হেব কি জিও?
1: কিন্তু এ সব ভাই গোটিয়ে স্বতন্ত্র ব্যবস্থা দরকার, বড় হাও আউ চাইলে হেলা আউ
4: কহুন। গ্রেট ইন্ডিয়া মু কোন তুমানক কথারু কেবে বাহারি যাইছি?
1: গোটিয়ে প্রেস কনফারেন্স ডাকিলে কেমিত হুয়া
5: আইডিয়া? মু বি মনে মনে সেইয়া চিন্তা করুলি অঙ্কল, মু আপনক কথা কু 100% সমর্থন করুছি। তাহলে আসন্তা 15 তারিখরে আমরি ঘরে প্রেস কনফারেন্সটা হয়ে যাও।
4: কোন স্বপ্নেশ্বর বাবু রাজি তো?
0: সবু আপনক আশীর্বাদ উপরে নির্ভর করে স্যার।
6: মতে মরণ হউনি, চা জলখিয়া গুড়া পরে ঠান্ডা হয়ে গলা নেই আসিবি বাবু।
2: সে কথা পচারে গজ সে কামটা আগে শেষ করা যাও, উঠো বড় বাবু পেট পূজা করে নেবা।

0: শুনিলে কেতটি হিন্দি কথাচিত্র রচিত। আকাশবাণী জয়পুর। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারিবে অল্প সময় মধ্যে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: ভৌনী নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত করছি আজ জয়েন কথা কার্যক্রমকু।
1: ধন্যবাদ
0: ভৌনী, আপনার পরিচয় টিকে আমি শ্রোতা বন্ধুকে দিবন্তু।
1: মো নাম জাগৃতি মেহের, আমি জয়পুর হি রহুচি, এবে জাস্ট মোর গ্রাজুয়েশন পাস আউট হেইছি এন্ড মো এবে এন্ট্রান্স এক্সাম পাই প্রিপেয়ার চলেছি।
0: হেলে ভৌনী, আপনার মতরে বিশ্ব শান্তি কহিলে আপনার কোন বুঝো?
1: বিশ্ব শান্তি কহিলে কেবল যুদ্ধ নথিবা পরিস্থিতি কু বুঝা যায় না। প্রকৃত শান্তি হচ্ছে এক সমিতি সমাজ ও বিশ্ব ব্যবস্থা যেটি লোক মানে পরস্পরক সম্মান করতে, ভেদভাব করতে না এবং মতভেদ কু হিংসা পরিবর্তে আলোচনা মাধ্যমে সমাধান করতে। তা সহিত মানবাধিকার সুরক্ষা, সম্মানতা, ন্যায়, সহনশীলতা এবং পরস্পর সহযোগ বিশ্ব শান্তির মুখ্য আধার। তেমন শান্তি কেবল দেশ মানকর দায়িত্ব নুহ, প্রত্যেক নাগরিক বিশেষ করে যুবপিঢ়ির মধ্যে এতে ভূমিকা রয়েছে।
0: হেলে ভৌনী, বিশ্ব শান্তি পাই যুবপিঢ়ি কাহিকি গুরুত্বপূর্ণ?
1: যুবপিঢ়ি হচ্ছে দেশ বিশ্বর ভবিষ্যৎ। যুব মানক পাখরে নয়া চিন্তাধারা, শক্তি, সৃজনশীলতা ও পরিবর্তন আনিবার ক্ষমতা রয়েছে। আজর যুবক যে মূল্যবোধ ও চিন্তাধারা গ্রহণ করবে তাহা আগামী সমাজকে প্রভাবিত করবে। যদি যুবপিঢ়ি সহনশীলতা, ভাইচারা ও সমানতা মানবিকতা গুরুত্ব দিয়ে তবে সমাজের হিংসা ও ঘৃণা কমি পার। সেইপাই বিশ্ব শান্তির স্বপ্নকে সাকার করিবার যুবপিঢ়ি এক শক্তিশালী মাধ্যম।
0: ভৌনী, যুবপিঢ়ি নিজ দৈনন্দিন জীবনের শান্তি কিপরি স্থাপন করিপারিব?
1: যুবপিঢ়ি নিজ দৈনন্দিন জীবনের আপনার দেখিপারে শান্তির আরম্ভ যেমনি আপনার ঘর, নিজের বন্ধুবর্গ ও সমাজর স্টার্ট করিপারে। তা সহ যুব মানে প্রথমে অন্য মানক মতকে সম্মান করবে, শিক্ষা দরকার। তা সহ কোনসি বিষয়ে মতভেদ হলে রাগ কিংবা হিংসা করা পরিবর্তে শান্ত ভাবে কথা হয়ে সমাধান করা উচিত। তা সহ সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, ঘৃণা ও মিথ্যা খবর প্রচার ন করা এক বড় অবদান। তা সহ ছোট ছোট ভাল কাম মাধ্যমে আমি নিজে চারিপাখে শান্তির পরিবেশ তৈরি করে পারিবা।
0: সোশ্যাল মিডিয়া বিশ্ব শান্তির কিপরে সাহায্য করে পারিব?
1: সোশ্যাল মিডিয়ার বিশ্ব শান্তির আজর যুগের সোশ্যাল মিডিয়া হচ্ছে যুবপিঢ়ির জীবনের এক বড় অংশ। এ মাধ্যমে শান্তি, ভাইচারা ও মানবিকতা ও সচেতনার বার্তা অতি শীঘ্র লক্ষ লক্ষ লোকের পাখে পৌঁছি পারে। যুব মানে শান্তি সম্পর্কিত ভিডিও পোস্ট, কাহিনী ও সকারাৎমক বার্তা শেয়ার করে পারন্তি। তা সহ সোশ্যাল মিডিয়ায় ভুল ব্যবহার, ঘৃণা ও হিংসা কু বড়াই পারে। তেমন কোনসি খবর শেয়ার করা পূর্ব তাহার সত্যতা যাঞ্চ করা যুবক মানকর দায়িত্ব।
0: হেলে ভৌনী, ধর্ম ও জাতিগত ভেদভাব কিপরি শান্তি কু প্রভাবিত করে?
1: ধর্ম ও জাতিগত ভেদভাব কু শান্তির যদি আমি প্রভাবিত করা চাহিবা তাহলে আমি ধর্ম, জাতি, ভাষা কিংবা অঞ্চল আধারে যেতবে মানুষ অন্য মানুষক ঘৃণা করে সেতবে সমাজের অশান্তি সৃষ্টি হুয়ে। যুবপিঢ়ি এই ভেদভাব কু দূর করিবার বড় ভূমিকা নিভাই পারিবে এবং তা সহ আমি বুঝিবা দরকার যে আমার পরিচয় ভিন্ন হয়ে পারে কিন্তু মানুষ ভাবে আমার মৌলিক আবশ্যকতা ও অধিকার সমান। তেমন পরস্পর পরম্পরা ও বিশ্বাস কু সম্মান কলে সমাজের বিশ্বাস বড়িব এবং শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে পারে।
0: শিক্ষার ভূমিকা বিশ্ব শান্তি পাই কোন?
1: শিক্ষা কেবল চাকরি পাইবার মাধ্যম নুহ, এহা জনে মানুষের চিন্তাধারা ও চরিত্র কু গড়ি থাকে। শিক্ষা মাধ্যমে যুব মানে সহনশীলতা, ন্যায়, সম্মানতা ও মানবাধিকার দায়িত্ববোধ বিষয়ে জাঁপারতি। তা সহ জনে শিক্ষিত ব্যক্তি নিজ মত রাখা সহ অন্যর মতকু মধ্যে সম্মান করা শিখি থাকে। তেমন শান্তিপূর্ণ সমাজ গঠন পাই মূল্যবোধ ভিত্তিক শিক্ষা অত্যন্ত আবশ্যক।
0: যুব মানে হিংসা কু রাখা পাই কোন করিপারিবে?
1: যদি যুব মানে হিংসা কু রোকিবা পাই চাহিবে তাহলে প্রথমে হিংসার মূল কারণ বুঝিবা দরকার। তা সহ মতভেদ হওয়া স্বাভাবিক কিন্তু তাহলে হিংসার পরিণত করা উচিত নহ। যুব মানে নিজ বন্ধু ও সমাজের শান্তিপূর্ণ আলোচনা, সহযোগ ও সমস্যা সমাধানর সংস্কৃতি বড়াই পারন্তি। কোনসি হিংসাত্মক ঘটনা দেখিলে নিজে আইন হাতকু ন নে দায়িত্বশীল ব্যক্তি কিংবা আইন প্রবর্তনকারী সংস্থাকে জনাইবা উচিত।
0: যুবপিঢ়ির নেতৃত্ব বিশ্ব শান্তির কিপরি সাহায্য করিপারে?
1: যুব নেতৃত্ব মানে কেবল রাজনৈতিক নেতৃত্ব নুহ, স্কুল, কলেজ, গাঁ, শহর কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের যুব মানে নেতৃত্ব নিয়ে সকারাৎমক কাম করিপারন্তি। তা সহ রক্তদান, স্বচ্ছতা অভিযান, গরিবঙ্কু সহায়তা, শিক্ষা সচেতনতা ও সামাজিক সেবা ভলি কার্যের যুব নেতৃত্ব লোকমানকু একাঠি করিপারে। এহা মাধ্যমে সমাজের একতা ও সহযোগর ভাবনা বৃদ্ধি পায়।
0: হেলে ভৌনী, গরিব ও বেকারী বিশ্ব শান্তি কু প্রভাবিত করে কি?
1: হ্যাঁ, গরিব, বেকারী ও সামাজিক অসমানতা অনেক সময় অসন্তোষ ও সামাজিক

0: রনি বাবা মুই যাই ডাকি আনবি তা ইয়ামন ন জানত মোর মোবাইল লগত কাটাই তেরলু তুই আর মি ইয়ে টাওয়ার ভালা মন মিশা কিয়া তার জানলাই হলে তুই পূর্ণা মেমর বলি করি গোটে গোটে টাওয়ার খাই 30,000 তিনটা লাগাইলে 90,000
1: টাকা
2: সে তো বাবার সঙ্গে একা সমান কইলে সেটা সে
3: ওই কাই
1: উপরে আছে লাগলাম সবু বেলে
0: চারটা বসলে লোকে কাড়া হাজার তার পথে আর কাম দাম নাই নি লোকে কাড়া হাজার মিললে তুই আর মুই কাম ন করু
1: জীবন খাঁদাই খাই
0: না কমতি গালুস
3: আছি না না
0: ঘরে যুবে বাবা ডাকলানি
3: কাই নে
0: তোর পাট কে আর তোকে ঘরে যু
3: নাই না না নাই মত না নে ছাড় মকে
4: আরে রে রে রে সেইটি কোন চলছে টনা আউটরে কোন হচ্ছে এইটি এ কমল আউথর পি কি পড়ে আছ না পিছু না কাই ছোটা কো টনা আউটরে করছু
3: ছাড় না না
4: তো ভালো পাঠ পড়ছি ঘর কাই যাবে সে
0: পাঠ পড়লে এটি কাইটা মিলছে ডাকলা আছে তাকে দাড়ি করে দিব তোর পাট কে আর তোকে
4: আরে শুনি মো কথা শুনে সে ভালো পাঠ পড়ুছি আগুক বৃত্তি পাইব সে রহু এটি পাঠ পড়িও
0: তোর পাঠ কে রবে আমি টকি কে ধারি করে গালি নিমি
3: নাই নাই মই ন আসি না না মই ন আসি
0: জু জু চল জু
3: নাই না না মুক ছাড়
0: বাবা কইলা আছে
3: নাই না না মই ন আসি
0: তোর পাঠ কে রখবে জু
3: নাই মুক ছাড়
2: কমলো কিন্তু করিছি পিলা কে আনলুসনি
0: আরে

0: କାଟବି ତା କି ବାବା କହିଲେ ଆଛେ
1: ଏ ଦେଖନି ହେ ଆଜିକାଲି ଟୋକି ମନ କେତେ ନିକୋ ପାଠ ପଢ଼ାଇ ଆଇ ଟୋକି ମିଶା ତ ନିକୋ ପାଠ ପଢ଼ାଇ କାଟ ପାଠ ଚଢ଼ାଇଲେ ନିଆଲେ
0: ପାଠ କେ ଆର ତୁମ କେ
1: ଆଜିକାଲି ଟୋକି ମନ ପାଠ ପଢ଼ି କରି କେଡ ବଡ ବଡ ଚାକିରି କରଲାଇ ନି
2: ନିଟ ପାସ କଲା ଅଛେ ଡାକ୍ତର ହେଇସିବେ
3: ଡାକ୍ତର ହେଇସିବେ ପାଠ ପଢ଼ସିବେ
1: ଆରେ ଏ ବଡା ଗାଟେ ଟୋକି ତ ଏ ଦେ ଉଡା ଯା ଝୁଡାଇଲା ହେ
3: ମାଷ୍ଟର ହେଇବେ କୁନି ହେ ଡାକ୍ତର ହେଇସିବେ
4: বাবা এমতি হেলুসনি চুচাই মার খাইবা কে
3: ডাকে
5: এ বাবা সে ছাড়লা গালা আইলা কথা ন কবে দেখে একদিন তো সম্ভালি আজ গোটে চাপড়া মারবি
3: মকা মারছু
5: আজ তো দেবি রে দাদা মোকে তোকে বেশি সম্ভালি বাহারি নপারি আজ যাইটা হলে তোকে মারবি আগে তোকে আজ রাও তো
1: তুই মিশা এমতি মারবার
0: সম্ভালবি কি
1: বাবা
0: নাই তাকে মারবি
3: শত্রু মার পাই মর সাপোর্ট রাখলাস নি শত্রু মান ইয়ে চাকরি ঠকির লাগিছে ইয়ে মারলা আছি আজ
1: চিচি
0: আরি গোট দেবী তার রখালে আরি গোট দেবী তাকে
3: চিচি মার কইবাস কি রে
1: নাই নাই না মার সে বললুনি হেন্তার হ নাই
3: খালি জন কোলা তা মন মহ বুঝাই লাই কি বলে চিচি
6: আজকালি পাঠ পড়বা কে সরকার কলাছে জ জ না পাঠ সাট পড়বি মই ন কর কাই বাবা মকে মনা
3: বসলে ডাবু খামাইলে এমএল কি খাইডালে এবে মকা শিখাইছি রে
6: মকে নেই কাম করাইলে সরকার নিয়ে আইসি তোকে বন্ধাই যেতে কইলে ন শুনত বাবা নেবে তোকে কান্দাই কান্দাই
3: মকে বান্ধাই ভাই পুন্দা লেমর হেমেলি বি মকে বান্ধাই ভাই কে বান্ধাইছি রে সেটা এ ঠকি কে আজি
1: এ ঠাকুরানি কিয়া কে আগ তুসে মারবা কথা তোকে এবে সে বুদ্ধি আইলানি
7: তুই মিশা কাই পাই বাবা ইনতি হেলুসনি চুচাই মার খাইবা কে
3: মকে মার খাই গরি শত্রু আর মার খাইবা কইলানি দেখনি চিচি রে এবে মোর পিলা সব মদ খাই গরি আইবু কইলে গোটা গোটাকে ফুজবি আর পিবি দাগো বললা আছরে মগে
5: রি দুই লোক মদ খাই গাল আছত আসত তা কি না আইলে গোটা কেল বাজাইবি আকা
7: তুই আর রিসা ন হনি তার কথা মনে না জানস কি মা গাগড়ে রিলা তুমি সান সান রিলাস তা গাগড়ে বনি না রেলা হাসপাতাল লগে নে বাবা বলি সবু কইলু নেই কিরি ডিসারি লগে জড়াইতে রেলা পিলা জন্ম ন করি পার কিরি মা মরি গলা পিলা
3: জানি জল চিং রাত ফতিকে মাডিলা
1: চিলানি দেখ
3: বলে না খাই সামান কাটাইলা
1: সে বলে সে আমার জ্ঞানী জেল সিং বলগির আমার আগতু আমার বার দেশর রাষ্ট্রপতি রে লাখি নাই
2: সেটা
3: কইলা নি সেটা কই রাত ফতিকে মাডিলা
1: খা এটা কই বুকাই করি মদ মুদা খাই করি খেতে এলানি
3: দেখ জানি জল চিং রাত ফতি হইলে
1: সুনা হাঁডি আছে বলি করি গর ভাঙ্গাই করি কাল কলাই করি সেটি ছেলি কুকুড়া বলি দেই করি মদ পূজা করাইলুস আর বেড়া বন্ধা করাইলুস হ্যাঁ তোর মোবাইল নম্বর লগে লক্ষে হাজার লটারি ফুটলা আছে বলি করি সাড়ে পাঁচ হাজার কে তেঁতুলি কুটি ডোঙ্গার বিক্রি করে বুড়াইলুস হ্যাঁ আর সে সরপঞ্চ কইলা বলি পচাশ হাজার বাঁধলে মাসকে ডাবল হেসি বলি করি মোর আর রতিনের সুনা বান্ধা করি বুড়াইলুস মদ খাই করি আর বাকি এলিচি বলি করি আই ঠকি কে সে মাইচি রে বা মানুষ কে দেলুস
7: তুমি দুই লক্ষ

0: পোট্রি ন পিছন দিয়ে আছি বলে মর না কাপু নয়
1: বাবা কালি তুমি দুই লোক মদ খাইলাস বলে দেখা সে কথা কই নাই সে টাবার ধান্দা লগে পুরা নাই তোমাকে ডাবু ঝকি খাইবাই সেইড় কি বেলে হেতু পুরসি এটা তো বুড়াই লাসবে
2: সে মন্ত আসি করে বসাইবে
3: বসাই এ ন বুঝে ডাবু ন লাগে
1: জকি করে আসা কিনা।

0: চতুর দেখা এলাই নি দুই লোক রুয়া একদম ঠকাই করে আছে কি
1: হাল হিতি আগে জগমাল জনম নাই রে
2: ডাবু ডাবু ডাবু বলি বলি ঘরর সব সামান ছরাই লাবে
1: কমলা জু জু জু সে তাবার লোক জু পনাইছি কি এবে পনাইছি সেবা তুমি জু তাবার বসছি জু
3: ইয়ে দেখ বাবা পনাইল কেড় দেলাবে
1: হ্যাঁ খাতা খাতা উঠা উঠা
4: হ্যালো
3: হ্যালো
4: হ্যাঁ জানি বাবু তো
3: ইয়ে বাবা কাঁ পানি থান ফোন আইলা আছে
1: লেবর জানি বাবু সে কইলি নি জানি বাবু সে
4: জানি বাবু তো আচ্ছা আচ্ছা তোমার যে পঠাইছিল জমি পট্টা বা গুগল ম্যাপ রে সর্ভে হেলা সে জায়গাটা সিলেকশন হয়েছি তিনটা টাওয়ার সেইটি বসিব মাত্র দুঃখিত যে চার নম্বর টাওয়ারটা সেইটি বসি পারিব না
1: চিন্তা নাই চিন্তা নাই তিনটা বসলে
4: কংগ্রাচুলেসন আউ জানিছ ফাস্ট লোক তুমি মানে ওড়িশার গোটে ওনর বলে মালিক যার জায়গায় তিনটা টাওয়ার বসছি তিনটা টাওয়ার র 90,000 মাসিক কিন্তু তিনোটি পিলা যোগাড় করিব টাওয়ার কেয়ার টেকার পাই সেমানকু 15,000 দরমা মিলিব
1: আমার সে পিলা মিশা ঠিক কলি আছে আমার পিলা মন মিশা পাটসার তুই ওখানে পড়লা সেমন রি ভাই
4: হ্যাঁ আচ্ছা জানি বাবু সেই জায়গায় কারা আপত্তি নাই তো টাওয়ার বসিলে
1: নাই নাই নাই নাই
4: যদি আপত্তি হেলা রিজেক্ট হয়ে যাব আপ্লিকেশন ফিজ দেব 6,000 টাকা আউ ফেরস্ত মিলবনি হ্যাঁ কথা কোন কি পয়সা মেটর আমি চাহুনু কার পয়সা ডুবু বলি
1: না ঠিক কথা কইলা সাঙ্গিয়া
4: সিকিউরিটি ডিপোজিট 60,000 রাখিথিব সেইটু 6,000 কটিব আর 6,000 কটিয়া পাই তোমাকে গোটে ওটিপি দেবাকু পড়িব
1: আমার পিলা জানে মোবাইল আছে
4: হ্যাঁ তারপরে 54,000 টাকা তুমি উঠাই দেই পারিব বুঝলা
1: হ্যাঁ বুঝি গেলি বুঝি গেলি সে দেবো আমি উঠাই পারিছি পিলা
4: বুধবার ভিতরে টাকা আরেঞ্জ হয়ে পারিব তো মানে প্রসেস আর মাস করিবা
1: নাই নাই নাই বুধবার বুধবার করু করু ডাবু আছে চিন্তা নাই ডাবুকে চিন্তা
4: নাই আচ্ছা দেখ পয়সা হব তো ভালো ভাবে চিন্তা কর আগ সিস্টমটা বুঝ নহলে আর মাস কু বি করিবা
1: নাই নাই নাই ইয়ে বুধার সা করু আর মাস এবে সা কর দে খাই বলু
3: নহলে বিনে লগ মন করতে ভাই
1: হ্যাঁ
4: 6,000 টাকা রু 6,000 টাকা তোমার কটি যাব তা 3 ঘন্টা পরে কোম্পানি তোমাকে 120,000 টাকা ডিপোজিট দেব বা তোমাকে টাকা দেব
3: বলে সেটা খাই অ্যাডভান্স না কেন তার
1: বললি এটা সে মানে ন কই দিলা ওই মানে বলল
3: সে কোড়ে সে লগ মন ন কইরলা
1: এটা লকে কোড়ে জানার মিলছি আমকে
3: ইয়ে মন বলল বা
1: দেখলো বড়িয়া হ্যাঁ বুঝল
4: বুঝল তো আউরি লোকমানকৰ খাইবা পিবা কাম কৰিবা পাই তাকু মত টঙ্কা মিলিব
3: কেতে টাকা মিলিব
4: 5,000 টাকা লগা
3: কেতে লোকে 5,000
4: 10 টা লোককু
1: আরে ইতিয়ারি তার তার মিল যায়
4: মনে রখ বুধবার ঠিক 11টারে যদি ন হব আউ থরে প্রসেস করিয়াকু পড়িব
1: নাই নাই নাই দাবুই যাইছি
4: আমি এটা লম্বা প্রসেস সাঙ্গে সাঙ্গে হব নাই
1: নাই নাই নাই বুধবার দিনে এসি বুধবার দিনে দাবুই যাইছি চিন্তা নাই
3: ওই বাবা তুই ভাইয়াটা কি কেন তার না চাই এলা 60,000 টাকা কোন তুই নোয়ানছু ঘর ল মরাই দে ভাই
1: হা বাবা বাবা বাবা মই মর কথা মন না জানুস কি এবে কইলা শুনলুস কাকি তুই মিশা অধিক ভগবা কথা হ সে কইলা কাকি 6,000 টাকা কাছি আরে
3: 6,000 বলে আরি এবে 60,000 কাই গিনি মারালা নিলে
1: হা পা পা পা পা 60,000 কইলে 60,000 সিটি সয়াইবা 6,000 সিগারেট কি কাইটা কাটি বি কইলাছে মানে আরি তো 50,000 দিছি না
3: এলে এবে 60,000 টাকা কোন তির নো আন মারালে
1: হা পা পা পা পা সে বিলাগো

0: 아니 꽤네 아이루스
1: 예 타마골 마트 물라 파라 리야 이
0: 케베나 이바레 바부투이
1: 예 뭐래 뭐래 갔다 오라차 타마골 송에 갔다 오라차
0: 까이 갔다 해비스레 투이
1: 예베 모케 오래 사테 오자르 더카라차
0: তোর মুড খারাপ হেলা বে কি কেন্তি
1: খাই হেলা
0: হ্যাঁ মোর তো এবে একা পিঞ্চিন ডাবুরে লা সারাই লিবে তোকে আর কন্তিটা দেবি
1: আপা বা বা বা বা বা বা 10000 বটে মিশাই করি দেবি সাই দুই দিন ভিতরে তো দেবাতা উ কাছে ন নেই তুই মিশা দেখনি লেমরি কর দেব নাই বলবি বইলি আমি গাউন লোকের খুনতি জিবার
0: এ টকি রুকমনি
2: হ্যাঁ মা ক
0: ইবাটা
2: মৌসা চম্পা ভাল অছি কি
1: চম্পার সঙ্গে ফর্তি লাভ
0: দেখনি
2: হ্যাঁ মৌসা চম্পা ভাল অছি কি
1: বড়িয়া আছে
2: এবার কোন করছি
1: দেইরা
0: জানি কে তো তুই জানলু আছুস
2: নাই নাই মুই দেবি নাই
1: শুন রে তুই
2: স্কুটি আনবি বলি রাখছি
1: কুস্তি ভলবাটা হামছু ভাই তো ই শুন শুন গাই শুন এতে কই দেলি নি মুই
2: যে মোর পাখরে বে পয়সা নাই কোয়াড়রু দেবি 60000 টাকা এবি জানকো মুই
1: এড়ে বড় বড় চাকরি মন খোলাস নি গাওর মেমরিলা তা দেবো মন নাই ই তোমার লগে এবে তো মুই কালি কে ফিটি গালে ফর দিন কেছে দেই দেবি মঙ্গলবার মঙ্গলবার বুধবার চাড়লে গুরুবার দিনে আসবির তোর দেবো তো মুই দেই দেবি ইলা বইলে বুধবার খাই মিশে তোকে দেবি তারপর তুই গাড়ি আন তোকে এবে বেশি আছে মুখে লোড়া আছে
2: নাই নাই মুই ইলেকট্রিক স্কুটি আনবি বলি রাখিছি মুই দেবি নাই পয়সা
0: হে দে টকি সে দেবি বললানি 10000 দেবি বললানি দেই দে
2: হেলে পহর দিন দেই দেব না মৌসা
1: বাইদ্য রে দেই দেবি মুই
0: হে দে ফোন নম্বর মাগ
2: ফোন নম্বর দিও হেলে মৌসা মুই ফোন পে কর দেবি
1: কমলা ফিলা খন্তি সলাপ খাইবা উঠি গেল আছে কমলা এ কমলা
3: বাবা
1: ইয়ে তোর সে ফোন নম্বর আছে কি সে ফোন লগে দাবু আইছি আইছি তবে
3: আইছি বাবা
1: হ্যাঁ সে ফোন নম্বর ফোন নম্বর ফোন নম্বর দে
3: লেখি কর দেই দিলি
1: হ্যাঁ
2: হ্যাঁ দেখো 60000 ছাড়লি তোমার নম্বরে
1: দেখিলা
3: কেটলা কেটলা বাবা
1: কেটলা
0: দেখ জানি টকি কে কই করি ডাবু দিলি নি মোর টকি দেখ মকে কইছি দেখ তুই তোকে দেখাই করে দিলি মা ডাবু না দিলে মকে হইরান করছি হরকত করছি দেখ দেখ
1: বাবা বাবা 10000 দুই দিন কে মিশাই দেবি বইলি কাই খাই তো মন বিচার ডাবু পাই বেশি খাগর তিসা
0: তিয়া কই ভাই বাবু ডাবু নেই গলা পচে
1: আব্বা
3: ইয়ালে জু বাবা
1: জু জু জু জু
3: দুই দিন পচে দেই দেব আছে না ইয়া জবর কই লাগি মন জু
1: ফিলা বুদা রাতি জু জু জু সে তাবার লগ জু পনাইছি পনাই
3: কোন কাটছে
1: হ্যাঁ
4: হ্যালো
3: হ্যালো
4: হ্যালো জানি বাবু কি
3: ইয়া ফোন আইলা
1: জু ইয়া কথা দিস কথা হ্যাঁ হ্যাঁ জানি বাবু কইলি হ্যাঁ
4: হ্যাঁ আচ্ছা আমি ফোন করছিলি বুধবার দিন জগিয়া পাই আচ্ছা তোমার অ্যাকাউন্ট রে 60000 টাকা আছে তো
1: আচ্ছা 60000 আছে
3: আচ্ছা
4: আচ্ছা শোনো তোমাকে বর্তমান

0: ଓଟିପି ଯିବ,
1: ଓଟିପି
0: ଗଲେ ତମେ ସେକୁ ନିର୍ଭୁଲ ଭାବରେ ସେ ନମ୍ବରଟା କହିବାକୁ ପଡିବ।
1: ହଁ ଆମର ପିଲା କହିଛି ଜାନେ ସବୁ ଜାନେ।
0: ସେଥିରୁ ତମର 60,000 ଟଙ୍କାରୁ 6,000 ଟଙ୍କା କଟିବ।
1: ସେଦିନ କହିଥିଲା ଯେ
0: ଆଉ ବାକି 54,000 ଟଙ୍କା ତମର ଆକାଉଣ୍ଟରେ ରହିବ।
1: আচ্ছা
0: বর্তমান ওটিপি যাব দেখ।
1: হ্যাঁ দেখ পিলা
2: কেটলা বাবা কেটলা দুই
0: হ্যাঁ
2: চারি
0: আচ্ছা
2: আট
0: আট
2: শূন্য ছ পাঁচ
0: শূন্য ছ পাঁচ
1: আচ্ছা
0: সমান আছে। হ্যাঁ হল শুণ শুণ আহরি তিন ঘন্টা পরে তুমি আডভান্স লক্ষে 20,000 টাকা যাব।
1: মোবিল লগে আসি রিসি দেখি
2: দেখি 6,000 কাটবা কাজে নম্বর পটাই
1: বুঝি গেলি দেখি দেখতে কাটলা খাইটা
2: ইয়ে দে বাবা
1: এ
2: 6,000 কটব বলি করে কই রেলা
1: 6,000 তো খাটছি আর কই লাগে নাই
2: ইয়াটা কেতরা শুন আছে দেখনি হলো
1: ইয়ে
2: দে বাবা 60,000 গালাবে
1: 60,000 কাটলা
2: আইছি নাকি তিন ঘন্টা পচে তারি গন মাঠ আইছি বলে কইলা
1: আলে লকে খড়ে হজার সঙ্গে সেরে পাঠাইছি বেখাই কি কইবাটা
2: বল জক দে হলো
1: জক ভালে মানে ন জকে
2: ফোন করু কি নলে
1: তাকে হলো কেনে ফোন আরি বটা লাগাই দে সেটা জন্তি ফোন আইলা সেটি সে লাগা
2: ইয়ে লাগালি নিরতা ইয়াতে ফোন ন লাগলানি বাবা
1: চুই চপ পইলা নিও আলে তিন ঘন্টা
2: জাগি দে হলো
1: জাগির মতো মুদা খাই করে আসো তো ডাবু আইছি
2: দুই পুরি খাই করে আসো
1: ইয়ালে আইলা কি পিলা দেখা এই দেখা আইলা
2: তির আইলানি বাবা এ সঞ্জেলা বে ডাবু নইলানি
1: ডাবু আছে নাই তাকে লাগা লাগা লাগা হরি আরি ওটা লাগা তো
2: তুই এবে কইলু নি মুই চড়াই বল থান ফোন কইলিনি তাকে ফোন ন লাগা নিছে সুইচ অফ কা কইলানি
1: ইয়েতে এটা আছে আমার খাপু কইলা মার জগু জগু খবর নাই তো
2: জকি দেলাই কা কি বাবা
1: এ মর ভাই মর আয়াত সাথে হচ্ছে তাকে কোন তীর দেবার পিলা আইবে
3: বাবা এ বাবা পুলিশ আইলা আছ কাইটা করলু আছ কেন কাইটা করলু সৎ কথা কাইটা করলু
1: সে ঢাবু মাগিরলি দেই নাই বলি খাইকি দেই নি এতে চট লহমন সে মন দেখনি
3: আ দে বুঝা তুমি এবে দুইটা মুই পালাইলি এবাটে
1: কমলা
2: ইয়া বাবা মুই মিসা কালিনি বাবা যেমন পুলিশ লগে কইলে হে কাইকি
1: এ কাকু এ কমলা রুয়া রে রুয়া ন যা রুয়া রে
2: যে পুলিশ আইলাই
1: মরাই বাস রুয়া রে রুয়া ইয়া ইয়া ইয়া রুয়া রে
2: চলো তুমি সমস্ত থানাও চলো
1: ইয়ে সেমন্ত ফালাইলাই ইয়ে আমার সে আমার ভাই ওটা আছে মুই তাকে ডাকবি রানবি
2: সিধা গাড়িরে বস ম্যাডাম তোমাকে ডাকিছন্তি থানাকু
1: ইয়ে চনে গাড়ি রোকা খাই ইতি আমার সে ভাই ওটা আছে তাকে কোন ডাকি দিবি রুয়া রে রুয়া ইয়ে গরিচন্দ্র আগো আগো
3: হ্যাঁ বড়ু কো
1: ইয়ে থানাই ডাকলাইনি চন জুয়া
3: জুনারে কিছ
1: ইয়ে জু জু তুই তুই বারবার আছে জু
3: হউ যে হেইছি কোন
1: এবে সে ডাবু কাইলা আছে বলে কেস করে দেলা আছো তোমার নাই
3: আচ্ছা আচ্ছা হও হও ঠিক আছে তুমি যাইতো মু রেডি কেউছি
1: হলে জিবি যে সিটি খাইটা করবার খাইটা
3: আরে সিটি কিছু নাই তাঙ্গ মানে পচারিবে পচারলে কিছু নাই যেমিতি পচারলে সেমিতি উত্তর দেব বুঝল কি
1: বলে কোন ধাপাই করছে কইবার আছে
3: হ্যাঁ ধাপাই না কইবার আছে
1: হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ বুঝলি বুঝলি
3: হও হও তুমি যাও মু আউছি
4: କିଛି କଥାବାର୍ତ୍ତା ନାହିଁ ଆକୁ ହାଜତରେ ପସାଅ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଗ କୁହ ତମେ କାହିଁକି ତାଙ୍କର ପଇସା ନେଲ କାହିଁ ତାଙ୍କୁ ଠକିଲ
1: ଠିକ
4: ରାସ୍ତାକୁ ଆସିଯିବ
1: ମୋତେ ଧାପାଇ ନେବା ଗରିଚନ୍ଦ୍ର କହିଥିଲା বাজাইতে মুই চার দেবি।

সঙ্গে কথাযাত্রা রঙ্গিলা টোকার ওই গীতটি দ্বৈত কণ্ঠের শিল্পী বাবুল সুপ্রিয় এবং অঞ্জলি মিশ্র, গীত রচনা নিজাম, সঙ্গীত অভিজিৎ মজুমদার।